0: Takara Kakla Uba, Manamasing Tabaki Tabak Doroga Takaya, Amana Hangduna, Labour Gimami Tariba Asi, Karigumba, Chihichupa, Sanghan Bangam Labadi, Raja Asigisamilonda, Jauna Kanaba Piragani, Say Sig Oina Hojupapa, the Harbeg Lak, Amalising, Yankai Lady, Masisuchi Asigis September Tafa Bodadi, Lak Ani Helagani, Yuria Har Raja Sida, Marankaina Pusil Lavasu Harfang, the Buggy Wato, He Hek Togliba Si, Marile Never Bibaxina, Yingsin Biggit Tangai for Double Lay Haina, Muki Mentuna Fungdoki, Mahan Hai.
1: Manibugi, Hellum and Handicraft, Agriculture, Horticulture, High City, Economy Sector. Hello, June, July, August, September, October, Tatam Sikan, Suraga, Ayamba, 90% of the love, Hangle, said Masi, Suebi, Flies or Baby. Double protein, the triple income, the doctor, the city, or Mida Chova, home, Mamala, again, and Tamjarakana, Hoy, fertilizer, one season of Amadi double protein, heavy Lama, who established over. So last year, consumption is 1,80,000 bags in 2025. At the Huzi, presently, I'm going to give you a report 1,50,000 bags like 1,80,000 bags like we see. Till September 2025. So till September 2026 study with 2 lakhs bags in the area.
0: Manipur Sarkar ge lowu sung vivang na sendona har karam na sin da gate haibi hiram da yumpam oduna pangthokiba rajya ge krishi mela lising ani kuntaru thorum atada Manipur Seed and Organic Certification Agency su hangdoki thorum atada Central Agricultural University Imphal ge vice chancellor yauna rajya sarkar ge makoktombo official sing su saruk yakhi thorum asi ki mandung chana natural farming crop certification su yentoki amadi mahosa ge low pathamna puthokpa polam sing su miyam da puthokna utki low singu vivak amadi central agricultural university anina natural farming certification gamari lenana yanachi amasu nasigi thorum adu da sei tongnaki thorum adu ge manung chana lomi sing da ataba mamanda low ubudasin da bakuzuk lai sing yentoki amadi rasi ge khwairi ge phaba lomi da sing da manayong na khwairi ge phaba atma district award su mukhyamantri na khusin nakhi Thauba Jilla ki Khongjom Police Station ki Manung Chamba Tenta Gram Panchayat ki Administrative Committee ki Chairperson ki Yumda Bom Langsinduna Pokhai Lamba ki Thakdopu Yaningda Ba Phongdopna Wakat Mipham Chathakre Bom Pokhai Bagi Thakdopu Adu Ngarang Numbidampung Tara Makhairum Taba Matam Da Thokhi Bani Wakat Mipham Adu Da Saru Yaki Basingna Yumlakta Bom Pokhai Hanba Yaningde Micham Miyam Da Aki Akhang Bibigan Amadi Ekhoi Santi Pami Haina Thaba Plekar Singh Sijin Nakhi Pau Gimbarakthana Atemba Break Ama
2: Nupi dama di nupa sing da toina nagan ba thyroid ki anaba makhal suna yeng bagaloina na Manipur da ahan ba thyroid scan gi facility leiraba AOI Babina Speciality Hospital. Thyroid cancer gi high dose iodine therapy gi khudong chaba pi bagaloina na CMHT PMJAY health card amasung government employee sing gi su khudong chaba pizari. Dr. Singhna tumor board phamduna anaba sing gi laying da chauna mating pangli. Akupamarol gi damag NABH phanglaba AOI Babina Speciality Hospital Sajiva Jail Road Khabai Soi Imphal East da Tanabiu.
3: Diamonds Project Department of Pathology RIMS Imphal na breast amasung lung cancer na naraba patient singidamakta three molecular test ki khudong chaba pijari hairiba test sing adudi breast cancer gina ERPR HER2-NOE amasung KI67 lung cancer gina EGFR mutation test amasung ALK ROS1 PDL1 IIC test Testing asigi mateng na cancer layang bada amasung targeted therapy da jauna mateng oigani. Akupamarol gidamag Diamonds Project Department of Pathology RIMS tatanabiyo.
0: Tabi riba pawasi Akashvani Imphal digini. Board of Secondary Education Manipur Bosem gi makha da pangtokadaba High School Leaving Certificate SSLC Compartmental amasung Special Examination thasi gi kungani thoide gi horagani Bosem gi Controller of Examination thokpa cherol amana hai parikha si thasi gi kumapan fawa tongan tongan ba center tara da pangtokani Senapati gi oina karung Law Radiant School da Kangpopi gi oina Modbung High School da Ukhrul gi oina Ukhrul Higher Secondary School da Tamenglong gi oina Tamenglong Higher Secondary School Churachandpur gina Don Bosco Higher Secondary School Churachandpur Ziribam gina Ziribam Higher Secondary School Borobreka gi oina Borobreka Higher Secondary School Palil gi oina St Joseph High School Karaupopi More gi oina St George School More amasung Imphal gi oina CC Higher Secondary School da Center oigani hairi ওয়াল এনভাইরমেন্ট ডেলি সঙ্গে কুন্তর কি থরং আসে রাজ্য আসে তোমান তোমার মফম কেয়াদ পাক সঙ্গে পাংথি ইন্সপায়ার বাই নেচার ফর ক্লাইমেট ফর আওয়ার ফিউচার হাইম পাংথি পালন থরম আসি লেন উ চারা কয়া থাকবেন থরম আসে মপুব সকম ওইখি রাজ্য সরকার সায়েন্স এন্ড টেকনোলজি বিভাগ আসে টাকে মনপুর সায়েন্স সেন্টার অডিটোরিয়াম পাংথি থরম বিভাগ আসে সেক্রেটারি কেঙ্গু জুরিংলা ডিরেক্টর চিঙাখম সচি আমি মাস্টার কি ডিরেক্টর ডাক্তার কে এইচ রাকেশ শরুক ইয়াখি ইম্ফাল ইস জেলা গিলওয়াং সুমদ কমরেল জ্যোতি চিলড্রেন হোম দু ওয়াল এনভাইরমেন্ট ডে মরি লেন ওয়ান এগ প্লে স্পিচ কম্পিটিশন পাংথি থরম ফরেস্ট এনভাইরমেন্ট ক্লাইমেট চেঞ্জ বিভাগ এডিশনাল চিফ সেক্রেটারি অনুরাগ বাজপাই শরুক ইয়াখি তেনোপল জেলা নোরোগ খুল নোম পু খামিনবী থরম ওয়াল এনভাইরমেন্ট ডে থরম পাংথি থরম সেভেন স্টার ভিলেজ লেভেল ফেডারেশন নোরোগ ভিলেজ অথরিটি ইউথ ক্লাব রিট এন্ড নোরোগ খুসমুদিন সিনবী থরম আকাশবাণী ইম্ফাল পামি জিরোট মোয়ন রিসোর্স পার্সন ওখি লেবা সিনব তুমি চতক এগ পেয়ার মাকি নাম ক্যাম্পেন মারি লেন তামেংলং নোনি জেলাদ ওয়াল এনভাইরমেন্ট ডে থরম পাংথি থরম আছে তামেংলং টাইমস গানফিউ মেল তামেংলং ফরেস্ট ডিভিশন চার্চ ইউথ মিনিস্ট্রি পুন খুসিন্দ তামেংলং ব্যাপটিস্ট চার্চ কি ইউথ হল পাংথিবী নোনি জেলা ডিস্ট্রিক্ট এডমিনিস্ট্রেশন নোনি ফরেস্ট ডিভিশন লংমাই পার্ট ওয়ান ডি সি অফিস পাংথি আপনব ইমা মচাশ মনপুর সিন্দ কাংপোপি জেলা মপাও খুলদ থরম আছে পাংথি কেসামতং কেন্দ্রিক মূলব আর্ট এন্ড কালচার সান খোনবগম মিনচক পোরক্রব মিয়ন আচম্ব খুদল পি ইকাই খুব থরম এম এল এ সাপম নিশিকান্ত ইম পাংথে টিম নিশিকান মপুব থাকুন পাংথি থরম ক্যান্সার নারব মিয়ু সেল পিখি ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটি মনপুর স্টেট ব্রাঞ্চ মপুব থাকুন ই দান তোমান নোমাম পু খামিনবী থরম খংনাংথাব ইউনিভার্সিটি খুরাই কনসম লেকাই পাংথে থরম মিয়ামনা চাংনানি ই দান তোব কয়া খাঙনবী পান্ডম কলেজ অফ নার্সিং কলেজ অফ ফার্মাসি কংলেপাক মেডিকেল খংনাংথাব ইউনিভার্সিটি খুসমদিন পাংথপনি থরম ই দান তো আনা লাইন খুদকি ই দরকার লাপ ইপ লহেনবনি মতো মিও কিয়া কনবদ চাউন ইন্ডিয়া মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট ইম্ফল সেন্টার হাইরি খা নুটি লাপ কুমি নোদি মনপুরে ইউরকলে লাগলে নুমিহুমনি মনপুর আয়াম জেলা নো চুরবাই সেন্টার আসে চেরোল হাই রাজ্য আসে চান্ডেল চুরচানপুর তেনোপল জেলাদ খা নুটি লাপ কুমি নো ইউরবেন লাগলে নুমিহুমনি তামেংলং সেনাপতি কাংপোপি উখরুল জরিবাম নোনি চুরচানপুর ফ্রেজোল জেলা মফম খরদ আখা আরওয়া নো চুগনি ইম্ফল ওয়েস্ট ইম্ফল ইস্ট কামচং বিষ্ণুপুর থৌবাল কাকচিং তেনোপল চান্ডেল নচিব জেলা হানজন্ব মফমসু নো চুরবাই পাকি মর আটেম্ব ব্রেক আমু
4: স্পেশাল ইন্টেনসিভ রিভিশন
5: ভোটার
4: লিস্টগিনেদি ভোটার লিস্ট এলিজিবল ভোটার সিনব ই সি আই নে এস আই আর চাথবনে মে কুন্থ্রা জুন কুনিপান বিএলও সুম খুদ চত এনুমেশন ফর্ম মেনশন খোচত কীগুব মেনশন ফর্ম সাবমিট তৌদ্রব ড্রাফ ভোটার লিস্টনে আকোপ মরোল বিএলও লগদব নত্রগ ওয়ান নাইন
6: ফাইভ জিরো দল তৌদ চিফ ইলেকটোরেল অফিসার মনপুর
0: আকাশবাণী ইম্ফাল পও তাবি ভারতীয় সেল তুমি ফিভম হেন খোবং চৌসুদি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইকোনমিক এডভাইজারি কাউন্সিল মিউসিং উনখ্রে উনব মালিং উরগলব তংু লাইতাদ ফিভম আসে সেল তুমি ফিভম মতো গরম ফগরহনগান মফম কয়া খি মতো মহিং ফগরহনব লাইথনব লালো ইতি তৌনব lambi singi matang su advisory sing degi mot loki advisory council ge maike degi nongsup asia da thogli be irang asina varat yawna malingi leba sing de piri ba chating sing asi thengena bagi matang da paikhali ba thorang sing pradhan mantri da pawdong ki social media da thaga pa warol ama da pradhan mantri na hai varki sel tungi pipam da tung koina ahung ba ama purung na bahonna ba da thengnari ba kudung cha da ba sing ku na khana ki Food Safety and Standard Authority of India Western Region na miyangi haksel yenglaga acha thak yomli ba miyo singda khudak tigi nungti gi phongba pauchi singna acha thak yom ba amadi hapna pibi gi thong sing lepna ba khangan khre authority asin hai pauchi number the scenery ba muk asina hakchang da sokpiya ba chemical kayari acha thak sing pauchi ne yomduna thambana chana thakna ba problem sing aduda phatta ba olokduna punchi chupa luine duna legeta ba anaba kya oirapai ai housing sana ba ki pau mangsha tabam premananda degi
7: Asian Under 23 Athletic Championship ta saruk yagda bhar ki athlete yankai mari gi minglau thok pada Manipur da athlete Huirom Bhumeshwari yarokle China gi ordos ta thasi gi mapal da gi tran sei phaw pang thok dori ba championship asida Bhumeshwari na meter chani pan amasung meter lisinga ma changa gi middle distance track event ta saruk yagani Vumunga suba Sarchurchan Singha KCSI CVE Memorial Football Tournament lisinga ni kuma kontro king asi sanakyo match singda Athletic Brothers Association na Mayang Imphal United FC wu panjil aniyamada thoikre. Atopa match amada NMFA na Rahi UC wu panjil ahumani da thoikhe. Ahum suba Khomram Ongbi Hizam Mehmadevi Memorial T20 Manipur Veteran Cricket Tournament lisingani kuntro kingasi Langthawal Public Ground sanakhiba match da Chem Khagepali na Napsa Kha Imphal buran kun nipan da thoikre. RCA Lilong na manga suba MNCA Boys One Day Trophy lisingani kuma kuntro ki champion oikre. Ngasi sanakhiba final match da RCA Lilong na KSDO Kyamgaibu run Humputra Nithoida Thoiki. Marisuba MNCA Men's Under 19 One Day Trophy Lising Nikunma Kuntro Kingasi Moijing Public Ground Sanakiba Match Ta PTRC Patsoi Part 4 Na LCC Lamsangbu Wicket Nipanda Thoikre. Thawal Jilagi Khangabok Part 3 Cherapur Public Ground Sanakiba Match Amadana YUCC Kwakitel Moirangpuril Na Thamaibanbu Run Humfu Monga Da Thoiki. Aduga Tauthong Thak Khudaiban Lampak Ta Sanakiba Match Amadana KCC Kombo Bazar Na PTCC Patsoi Part 3 Bo Wicket Ahum Da Thoiki. Larinjan Public Ground Sanakiba Match Ta Na Cyclone Thamaibana CDCC Sagolban Salam Lekaibu Run Amada Thoiki Amadi Model Higher Secondary Amasung Oriental College Ground Sanakiba Match Ta Na Crowd Khamnam Bazar Na Blue Hawk Khurai Lamlongbu Run Mapan Da Thoiki. Bharki Grandmaster Pragnanandan Na the Norway Chess Title Lisingani Kuntruk Lobungam Kibada Lok Sabhagi Adakshya Om Birla Na Grandmaster Asibu Thagatwa Phongdokre Mahaki Top Top Pa Haisingba Kathokpa Amadi Honaba Kanba Aduna Laibak Asibu Chauthokcha Ningai Masak Ohelle Hairi Chitra Bhanu
0: Hazi Aroi Pada Maroi Ba Pau Amukhana Mukhya Mantri Yumnang Khemchan Hairi Rajas Zalam Hector Chamri Romda Organic Farming Mai Panga Paikhana Ba Sarkar Na Thaurang Taure Bosengi makada pangthoka daba ISSLC compartmental amasung special examination thasi ki kungani thoidi ge hauragani India Meteorological Department Imphal Center na hairi khanong chutu ki lakpa kungi nong asida gi Manipur de yorkle lagle ba numi thumni asida Manipur gi ayamba jilla sinda nong churuba yai varki selthung gi fivum hena khumang chokshen na banga se Pradhan Mantri Narendra Modi na maki economic advisory council gi musing unakre amasung food safety and standard authority of india western region na miyangi haksel gi yenglaga pauche sing na acha thak yomba amadi hapna pibi gi thong sing lep na ba khangen kre pauri seri
8: adam thorom tabiri ba se akashwani imphal gi kangla channel dagini Hauzik channel se damuk lantok sari, tongan tongan ba Manipuri film dagi khangat chabai shay sing, kudol gihan bitalik jari inga nung lakta film dagi. Mandaki nigi na itong khunjal da romi maitay na sari ng ba, tom ba thang jam na, saiban ba film shay.

0: ꯍꯌꯦꯡꯁꯦ ꯒꯨꯍꯥꯇꯤꯗ ꯃꯣꯏꯅ ꯀꯧꯔꯝꯃꯤꯕ ꯃꯤꯈꯩꯁꯦ ꯍꯥꯏꯗꯤ ꯑꯗꯨꯗ ꯈꯟꯕ ꯃꯤꯈꯩꯁꯦ ꯑꯩꯅ ꯈꯪꯗꯕꯤꯗ ꯂꯩꯊꯣꯛꯑꯕ ꯑꯃꯨꯛꯀ ꯑꯗꯨꯒ ꯅꯨꯡꯗꯥꯡꯁꯤꯗ ꯍꯌꯦꯡꯃꯛꯁꯦ ꯆꯠꯀꯗꯕꯅꯤ ꯍꯥꯏꯔꯛꯑꯕ ꯑꯗꯨ ꯐꯔꯁ ꯇꯥꯏꯝ ꯑꯩꯗꯤ ꯃꯄꯥꯟ ꯂꯝꯗ ꯑꯗꯨꯃꯥꯏꯅ ꯆꯠꯄꯁꯦ ꯑꯗꯨꯅ ꯑꯍꯥꯟꯕ ꯑꯣꯏꯗꯣꯏꯅꯦꯕ ꯑꯩꯒꯤ ꯄꯨꯟꯁꯤꯒꯤ ꯑꯣꯏꯅ ꯑꯗꯨꯗꯨꯒ ꯉꯁꯥꯏꯅ ꯇꯤꯀꯦꯠ ꯀꯩꯀꯥꯒꯁꯦ ꯈꯨꯗꯛ ꯑꯩꯅ ꯋꯤꯡꯒꯔ ꯑꯃꯅꯤ ꯆꯠꯄꯁꯦ ꯌꯥꯒꯗ꯭ꯔꯥ ꯅꯨꯡꯗꯥꯡꯗꯒꯤ ꯑꯗꯨꯛ ꯁꯥꯡꯕ ꯂꯝꯕꯦꯟꯗꯣ
1: ꯍꯣꯏ ꯍꯣꯏ
0: ꯗꯥꯅ ꯊꯥꯅꯤꯡꯗ꯭ꯔꯦ ꯑꯗꯨꯒ ꯏꯝꯐꯥꯜ ꯇꯨ ꯒꯨꯍꯥꯇꯤꯒꯤ ꯇꯤꯀꯦꯠꯁꯦ ꯂꯨꯄꯥ 1,600꯭ꯔꯥ ꯈꯨꯗꯛꯇ ꯑꯌꯨꯛꯇ ꯀꯛꯑꯒ ꯑꯩꯁꯦ ꯂꯒꯦꯁꯅꯦ ꯀꯩꯅꯦ ꯏꯚꯦꯟ ꯃꯐꯝꯗꯨꯗ ꯑꯗꯨꯝ ꯊꯨꯡꯈ꯭ꯔꯦꯕ ꯑꯗꯨꯃꯥꯏꯅ ꯑꯗꯨꯗꯒꯤ ꯇ꯭ꯔꯦꯅꯤꯡ ꯃꯌꯥꯝ ꯑꯃ ꯇꯧꯔꯛꯑꯒ ꯃꯣꯏꯅ ꯇꯣꯞ 20 ꯁ꯭ꯇꯥꯔꯠ ꯑꯞ ꯕꯤꯖꯤꯅꯦꯁꯀꯤ ꯃꯤꯑꯣꯏ ꯈꯟꯒꯠꯄꯁꯦ ꯁꯤꯗꯩꯁꯤꯗ ꯑꯩ ꯌꯥꯎꯖꯔꯛꯑꯦ ꯃꯅꯤꯄꯨꯔꯗ ꯑꯍꯨꯝ ꯈꯟꯒꯠꯂꯦ ꯑꯗꯨ ꯑꯩꯁꯨ ꯋꯥꯟ ꯑꯣꯐ ꯗꯦꯝ ꯑꯗꯨꯒ ꯑꯗꯨꯃꯥꯏꯅ 10 ꯂꯥꯛꯁꯦ ꯒ꯭ꯔꯥꯟ ꯑꯗꯨꯃꯥꯏꯅ ꯐꯪꯈ꯭ꯔꯦ
1: ꯍꯣꯏ
0: ꯑꯗꯨꯒ ꯃꯊꯪꯗ ꯑꯦꯟ ꯏ ꯑꯩꯁ ꯑꯩꯁ ꯇꯤ ꯁꯤ ꯁꯤꯒ ꯑꯗꯨꯝ ꯈꯨꯠꯁꯝꯅꯔꯒ ꯑꯗꯨꯃꯥꯏꯅ ꯇꯞꯅ ꯇꯞꯅ ꯆꯠꯂꯦ ꯑꯗꯨꯒ
1: ꯍꯣꯏ
0: ꯁꯤ ꯃꯌꯥꯝꯁꯦ ꯇꯧꯔꯦ ꯑꯗꯨꯝ ꯑꯩꯅ ꯍꯧꯖꯤꯛ ꯍꯧꯖꯤꯛ ꯔꯤꯁꯔꯁ ꯇꯧꯖꯔꯤꯕ ꯑꯣꯖꯥꯒ ꯑꯩꯒꯤ ꯑꯣꯖꯥ ꯄ꯭ꯔꯣꯐꯦꯁꯔ ꯍꯟꯖꯕꯝ ꯏꯁꯣꯔ ꯆꯟꯗ꯭ꯔ ꯃꯥꯅꯁꯨ ꯌꯥꯝꯅ ꯂꯝꯖꯤꯡ ꯂꯝꯇꯥꯛꯄꯤ ꯑꯩꯁꯦ ꯑꯗꯨꯒ ꯍꯧꯖꯤꯛꯇꯤ ꯉꯁꯥꯏꯒꯤ ꯀꯧꯅꯥ ꯀꯪꯍꯟꯅꯕꯒꯤ ꯅꯦꯛꯇꯔꯗꯒ ꯄ꯭ꯔꯣꯖꯦꯛ ꯊꯥꯔꯒ ꯊꯥꯗꯤ ꯊꯥꯒꯠꯈ꯭ꯔꯦꯕ ꯑꯗꯨꯒ ꯄ꯭ꯔꯣꯖꯦꯛꯁꯦ ꯃꯥꯏ ꯄꯥꯛꯅꯤ ꯄꯥꯛꯑꯣꯏ ꯍꯥꯏꯕꯗꯤ ꯈꯪꯗ꯭ꯔꯤ
1: ꯍꯣꯏ ꯑꯗꯨꯒ ꯁꯪꯁꯨ ꯍꯧꯖꯤꯛꯁꯤ ꯂꯝꯕꯤꯁꯤ ꯂꯥꯛꯑꯕꯅꯤꯅ ꯃꯌꯥꯝ ꯑꯃꯗꯤ ꯊꯦꯡꯅꯔꯦ ꯑꯗꯨꯒ ꯂꯝꯕꯤꯁꯤ ꯍꯦꯟꯅ ꯁꯥꯡꯅ ꯆꯠꯅꯕꯒꯤꯗꯃꯛꯇꯁꯨ ꯑꯃꯗꯤ ꯃꯥꯏ ꯄꯥꯛꯄ ꯑꯣꯏꯅꯕꯒꯤꯗꯃꯛꯇꯁꯨ ꯊꯕꯛ ꯊꯧꯔꯝ ꯀꯌꯥ ꯑꯃꯁꯨ ꯇꯧꯔꯤ ꯑꯗꯨꯕꯨ ꯍꯥꯏꯔꯤꯕ ꯑꯁꯨꯛ ꯁꯥꯡꯉꯕ ꯃꯥꯏ ꯄꯥꯛꯑꯕꯅꯤ ꯍꯥꯏꯕꯗꯤ ꯌꯥꯔꯕ꯭ꯔꯥ ꯍꯥꯏꯅ ꯈꯜꯂꯤ ꯑꯗꯨꯕꯨ ꯖꯔꯅꯤ ꯆꯠꯀꯗꯕꯗꯤ ꯃꯌꯥꯝ ꯑꯃ ꯂꯩꯔꯤ ꯑꯗꯨꯅ ꯍꯥꯏꯔꯤꯕ ꯉꯁꯤꯒꯤ ꯂꯝꯕꯤꯁꯤ ꯌꯧꯔꯛꯅꯕ ꯍꯣꯠꯅꯕ ꯃꯇꯝꯗꯗꯤ ꯁꯟꯁꯨ ꯀꯔꯤꯅ ꯌꯧꯍꯜꯂꯛꯄꯅꯤ ꯍꯥꯏꯅ ꯍꯥꯏꯒꯅꯤ
0: ꯑꯩ ꯑꯅꯝ ꯌꯥꯝ ꯀꯜꯂꯦ ꯑꯗꯨꯅꯅꯦ ꯍꯥꯏꯗꯤ ꯑꯩꯉꯣꯟꯗ ꯈꯔ ꯏꯃꯣꯁꯅꯦꯜ ꯑꯦꯇꯦꯁꯃꯦꯟ ꯑꯃꯗꯤ ꯑꯗꯨꯝ ꯂꯩꯖꯩꯀꯣ ꯂꯝꯕꯤꯗꯒ ꯑꯗꯨꯝ ꯑꯍꯟ ꯑꯁꯣꯟ ꯑꯅꯥ ꯎꯕꯁꯦ ꯑꯩ ꯌꯥꯝ
1: ꯍꯣꯏ
0: ꯅꯨꯡꯉꯥꯏꯖꯗꯦꯕ
1: ꯍꯣꯏ
0: ꯑꯗꯨꯒ ꯑꯩ ꯋꯥꯔꯤ ꯏꯕꯒꯨꯝꯕ ꯍꯥꯏꯗꯤ ꯑꯩꯅ ꯊꯋꯥꯏꯒ ꯅꯨꯡꯉꯥꯏꯇ꯭ꯔꯀꯥꯟꯗ ꯑꯩꯁꯦ ꯃꯇꯦꯛ ꯃꯇꯦꯛ ꯏꯖꯩꯑꯕꯀꯣ ꯋꯥꯔꯤ ꯍꯥꯏꯗꯤ ꯁꯣꯔꯠ ꯅꯣꯠ ꯃꯇꯦꯛ ꯃꯇꯦꯛ ꯏꯖꯕ ꯑꯗꯨꯃꯥꯏꯅ ꯑꯣꯏ ꯑꯗꯨꯅ ꯑꯩꯈꯣꯏ ꯏꯃꯥ ꯍꯣꯏꯅꯗꯤ ꯈꯪꯗꯕꯒꯤ
1: ꯍꯣꯏ
0: ꯎꯗꯕꯒꯤ ꯍꯥꯏꯖꯔꯤꯅꯦꯕ ꯑꯗ ꯍꯥꯏꯗꯤ ꯃꯣꯏꯅ ꯎꯔꯨꯕ ꯅꯠꯇꯦ ꯑꯩꯗꯤ ꯒ꯭ꯔꯥꯎꯟ ꯂꯦꯕꯦꯜꯗ ꯆꯠꯂꯒ ꯃꯣꯏꯁꯤꯡꯒꯤ ꯀꯧꯅꯥ ꯁꯥꯕ ꯑꯃꯅ ꯀꯌꯥꯝ ꯋꯥꯏ ꯑꯗꯒꯤ ꯌꯣꯟꯅꯕ ꯍꯣꯠꯅꯕꯗ ꯀꯌꯥꯝ ꯀꯥꯟ ꯊꯦꯡꯅꯩ ꯍꯥꯏꯕꯗꯣ ꯏꯁꯥꯅ ꯆꯠꯂꯒ ꯊꯦꯡꯅꯔꯨꯕ ꯃꯣꯏꯒ ꯁꯦꯝꯒꯠꯈꯤꯕ ꯃꯔꯤꯗꯣ ꯑꯗꯨꯗꯨꯅ ꯑꯩꯁꯦ ꯑꯅꯝ ꯌꯥꯝ ꯀꯜꯍꯜꯂꯒ ꯑꯗꯨꯗꯒꯤ ꯃꯥꯏ ꯄꯥꯛꯂꯛꯄꯅꯦꯅ
1: ꯍꯣꯏ ꯑꯗꯨꯒ ꯁꯟꯖꯨꯁꯦ ꯍꯧꯖꯤꯛ ꯍꯧꯖꯤꯛꯃꯛ ꯔꯤꯁꯔꯁ ꯇꯧꯕꯤꯔꯤꯕ ꯔꯤꯁꯔꯁ ꯁ꯭ꯀꯣꯂꯔ ꯑꯃ ꯈꯛꯅꯦꯕ ꯑꯗꯨꯅ ꯍꯥꯏꯔꯤꯕ ꯔꯤꯁꯔꯁ ꯁ꯭ꯀꯣꯂꯔꯒꯤ ꯑꯩꯒꯤ ꯏꯖꯨꯀꯦꯁꯅꯦꯜ ꯂꯥꯏꯟꯗ ꯆꯠꯂꯤꯕꯁꯤꯒ ꯑꯩꯒꯤ ꯀꯦꯔꯤꯌꯔꯒꯤ ꯆꯠꯂꯤꯕ ꯕꯤꯖꯤꯅꯦꯁꯀꯤ ꯂꯥꯏꯟꯁꯤꯒ ꯑꯅꯤꯁꯤ ꯇꯨꯅ ꯆꯠꯃꯤꯟꯅꯕ ꯃꯇꯝꯗ ꯀꯗꯥꯏ ꯐꯥꯎꯕ ꯑꯋꯥꯕ ꯃꯥꯌꯣꯛꯅꯩ ꯑꯃꯗꯤ ꯀꯃꯥꯏꯅ ꯇꯧꯕ ꯃꯦꯅꯦꯖ ꯇꯧꯒꯦ ꯍꯥꯏꯕꯗꯨꯁꯨ ꯑꯝꯇ ꯊꯝꯕꯤꯌꯣ
0: ꯁꯤꯁꯦ ꯌꯥꯝ ꯋꯥꯏ
1: ꯍꯣꯏ
0: ꯍꯥꯏꯗꯤ ꯌꯥꯝ ꯋꯥꯏ ꯍꯥꯏꯕꯗꯤ ꯀꯩꯅꯣ ꯍꯥꯏꯀꯥꯟꯗ ꯉꯁꯥꯏꯒꯤ ꯗꯥꯇꯥ ꯑꯦꯟꯇ꯭ꯔꯤ ꯈꯣꯝꯃꯛꯄ ꯃꯇꯝꯗꯗꯤ ꯌꯨꯝꯊꯣꯡ ꯈꯨꯗꯤꯡ ꯆꯪꯉꯒ ꯈꯣꯝꯃꯛꯀꯗꯣꯏꯅꯦꯕ
1: ꯍꯣꯏ ꯔꯤꯁꯔꯁꯀꯤ
0: ꯑꯗꯨꯒ ꯁꯣꯝꯅꯥꯀꯟꯗꯗꯤ ꯌꯨꯝꯊꯣꯡ ꯈꯨꯗꯤꯡꯒꯤ ꯑꯩꯅ ꯆꯠꯂꯤꯕ ꯂꯝꯁꯤꯡꯁꯦ ꯅꯦꯠꯋꯥꯛ ꯐꯪꯗꯕ ꯃꯌꯥꯝ ꯑꯃꯁꯨ ꯌꯥꯎꯔꯤꯅꯦꯕ ꯁꯣꯝꯅꯥꯀꯟꯗꯗꯤ ꯑꯣꯔꯗꯔ ꯂꯥꯛꯄꯗꯣ ꯍꯌꯦꯡꯒꯤ ꯑꯣꯔꯗꯔꯗꯣ ꯄꯦꯛ ꯇꯧꯔꯕ ꯃꯣꯏ ꯊꯥꯈ꯭ꯔꯕ ꯍꯥꯏꯕꯒꯤ ꯄꯥꯈꯠꯄꯗꯨꯅ ꯃꯔꯝ
1: ꯍꯣꯏ
0: ꯑꯣꯏꯔꯒ ꯑꯩꯉꯣꯟꯗ ꯄ꯭ꯔꯦꯁꯔ ꯂꯩꯕ ꯌꯥꯎꯋꯦ ꯑꯗꯨꯒ ꯍꯟꯗꯛꯇꯁꯨ ꯑꯩ ꯒꯨꯖꯔꯥꯠꯇ ꯆꯠꯂꯨꯏ ꯊꯥ ꯑꯃꯃꯨꯛ ꯏꯚꯦꯟ ꯃꯊꯪ ꯃꯊꯪ ꯑꯍꯃꯦꯗꯕꯥꯗ ꯁꯨꯔꯠ ꯑꯗꯩ ꯃꯥꯙꯕꯄꯨꯔ ꯑꯗꯨꯃꯥꯏꯅ ꯆꯠꯆꯔꯨꯏꯕ
1: ꯍꯣꯏ
0: ꯑꯗꯣ ꯍꯜꯂꯛꯄꯒ ꯑꯩꯁꯦ ꯑꯩ ꯏꯁꯥꯒꯤ ꯔꯤꯖꯨꯝꯁꯦ ꯑꯩ ꯉꯁꯤ ꯍꯜꯂꯛꯑꯦ ꯈꯜꯂꯣꯅꯦ ꯑꯩ ꯅꯣꯡꯉꯥꯜꯂꯒꯗꯤ ꯌꯥꯝ ꯄꯣꯊꯥꯅꯤꯡꯉꯦꯕ ꯑꯗꯣ ꯑꯩꯁꯦ ꯄꯣꯊꯥꯗꯦꯕ ꯍꯥꯏꯗꯤ ꯆꯠꯂꯦꯕ ꯑꯗꯨꯒ ꯁꯤꯒꯤ ꯄꯣꯊꯥꯗꯅꯕꯒꯤ ꯏꯟꯕꯤꯕꯁꯦ ꯑꯩꯒꯤ
1: ꯍꯣꯏ
0: ꯒꯥꯏꯗꯁꯤꯅ ꯏꯟꯕꯤ ꯌꯥꯝꯅ
1: ꯍꯣꯏ
0: ꯑꯗꯨꯃꯥꯏꯅ ꯇꯧꯔꯒ ꯈꯔ ꯋꯥꯔꯁ ꯋꯥꯟ ꯑꯗꯨꯝ ꯃꯦꯅꯦꯖ ꯇꯧꯔꯒ ꯆꯠꯂꯦ ꯑꯗꯨꯒ ꯑꯩ ꯔꯤꯁꯔꯁꯀꯤ ꯑꯣꯏꯅꯗꯤ ꯍꯧꯖꯤꯛ ꯍꯧꯖꯤꯛꯇꯤ ꯗꯥꯇꯥ ꯑꯦꯟꯇ꯭ꯔꯤ ꯇꯧꯕ ꯍꯧꯕ ꯌꯥꯁꯜꯂꯦ
1: ꯍꯣꯏ ꯑꯊꯨꯕ ꯃꯇꯝꯗꯗꯤ ꯔꯤꯁꯔꯁꯁꯤꯁꯨ ꯂꯣꯏꯁꯤꯜꯂꯛꯄ ꯐꯤꯕꯝꯗ ꯂꯩꯒꯗꯣꯏꯅꯤ
0: ꯃꯁꯤ ꯈꯪꯗ꯭ꯔꯤ
1: ꯍꯣꯏ ꯍꯦꯟꯅ ꯊꯨꯅ ꯂꯣꯏꯁꯤꯟꯕ ꯑꯣꯏꯕꯤꯌꯣ
0: ꯂꯣꯏꯁꯟꯅꯕꯗꯤ ꯑꯗꯨꯝ ꯍꯣꯠꯅꯗꯣꯏꯅꯦ ꯍꯥꯏꯗꯤ
1: ꯍꯣꯏ
0: ꯑꯩꯅ ꯑꯉꯝꯕ ꯊꯥꯛꯇꯗꯤ ꯑꯗꯨꯃꯥꯏꯅ ꯑꯅꯤꯃꯛꯁꯦ ꯄꯥꯔꯒ ꯆꯠꯃꯤꯟꯅꯕꯁꯦ
1: ꯍꯣꯏ
0: ꯉꯝꯅꯕꯗꯤ ꯑꯩ ꯍꯣꯠꯅꯔꯤꯅꯤ
1: ꯍꯣꯏ ꯑꯗꯨꯒ ꯃꯈꯥ ꯇꯥꯔꯛꯄ ꯑꯣꯏꯅ ꯁꯟꯖꯨ ꯍꯥꯏꯔꯤꯕ ꯄꯣꯠꯂꯝꯁꯤꯡꯁꯤꯒꯤ ꯉꯁꯥꯏ ꯄꯟꯕꯤꯈꯤꯕ ꯔꯣ ꯃꯦꯇꯔꯤꯌꯦꯜꯁꯤ ꯑꯁꯨꯛꯀꯤ ꯃꯇꯤꯛ ꯃꯊꯧ ꯇꯥꯏꯅ ꯍꯥꯏꯖꯒꯦ ꯃꯁꯤ ꯌꯥꯎꯗꯅ ꯀꯔꯤꯒꯨꯝꯕ ꯑꯃꯇ ꯇꯧꯕ ꯌꯥꯔꯣꯏ ꯑꯗꯨꯅ ꯍꯥꯏꯔꯤꯕ ꯄꯣꯠꯂꯝꯁꯤꯡꯁꯤꯗꯤ ꯃꯇꯧ ꯀꯔꯝꯅ ꯀꯗꯥꯏꯗꯒꯤ ꯂꯧꯕꯤꯒꯦ ꯍꯥꯏꯕꯗꯨꯁꯨ ꯑꯗꯨꯝ ꯊꯝꯕꯤꯔꯝꯃꯣ
0: ꯔꯣ ꯃꯦꯇꯔꯤꯌꯦꯜꯒꯤ ꯋꯥꯔꯤ ꯌꯥꯝ ꯅꯨꯡꯅꯤꯡꯉꯦ ꯀꯩꯒꯤꯅꯣꯗ ꯑꯩ ꯁꯟꯕꯔꯟꯗ ꯅꯨꯡꯁꯥꯅ ꯀꯥꯊꯦꯛꯈ꯭ꯔꯦ ꯍꯥꯏꯗꯤ ꯃꯃꯥꯡꯗ ꯍꯥꯏꯗꯤ ꯀꯧꯅꯥ ꯎꯕ ꯌꯥꯗꯕ ꯑꯗꯨꯝ ꯊꯥꯅꯤꯡꯕꯗꯣ ꯍꯥꯏꯗꯤ ꯃꯌꯥꯝ ꯇꯧꯕꯗ ꯑꯗꯨꯝ ꯌꯥꯎꯁꯟꯅꯤꯡꯕ ꯑꯩ ꯃꯃꯥꯡꯗꯒꯁꯦ ꯑꯟꯗ꯭ꯔꯣ ꯔꯣꯝꯗꯒꯤꯒ ꯇꯧꯔꯒ ꯍꯥꯏꯗꯤ ꯑꯟꯗ꯭ꯔꯣ ꯑꯗꯒꯤ ꯄꯥꯁꯣꯏ ꯔꯣꯝꯗꯒꯤꯁꯨ ꯑꯗꯨꯃꯥꯏꯅꯒ ꯅꯨꯡꯁꯥ ꯃꯛꯇꯒ ꯑꯩꯈꯣꯏ ꯄꯨꯂꯞ ꯀꯛꯃꯤꯟꯅꯕ ꯑꯗꯨꯃꯥꯏꯅ ꯇꯧꯋꯤ ꯑꯗꯨꯃꯥꯏꯅ ꯃꯤꯉꯣꯟꯗꯁꯨ ꯂꯩꯌꯦ ꯑꯗꯨꯃꯥꯏꯅꯁꯨ ꯃꯐꯝ ꯃꯆꯥ ꯃꯆꯥ ꯍꯧꯔꯝꯕꯗꯩꯁꯨ ꯈꯣꯝꯒꯠꯂꯝꯕ ꯑꯗꯨꯃꯥꯏꯅ ꯇꯧꯔꯝꯃꯦꯕ ꯍꯥꯏꯗꯤ ꯑꯩꯒꯤ ꯑꯥꯔꯇꯤꯁꯟꯁꯤꯡꯁꯤꯗ ꯑꯩꯅꯁꯨ ꯀꯧꯅꯥꯗꯣ ꯑꯐꯕꯇ ꯁꯥꯔꯛꯑꯣ ꯀꯥꯂꯦꯟ ꯀꯧꯅꯥꯗ ꯁꯥꯔꯛꯑꯣ ꯍꯥꯏꯗꯣꯏꯅꯦꯕ ꯁꯤꯁꯦ ꯀꯁꯇꯃꯔꯅꯁꯨ ꯍꯥꯏꯔꯛꯇꯣꯏꯅꯦꯕ ꯑꯗꯣ ꯃꯣꯏꯗ ꯑꯩꯅ ꯄ꯭ꯔꯣꯚꯥꯏꯗ ꯇꯧꯕ ꯉꯝꯗ꯭ꯔꯒꯗꯤ ꯃꯣꯏꯒꯤ ꯀꯟꯗꯤꯁꯟꯗ ꯑꯩꯈꯣꯏꯅ ꯎꯕꯝ ꯊꯣꯛꯑꯦ ꯃꯣꯏꯅ ꯂꯩꯁꯟꯕ ꯉꯝꯗꯕ ꯀꯧꯅꯥ ꯂꯧꯁꯟꯕ ꯉꯝꯗꯕꯗ ꯑꯩꯈꯣꯏꯅ ꯎꯕꯝ ꯊꯣꯛꯑꯦꯕ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯏꯊꯧꯅꯦꯕ ꯑꯗꯨ ꯄꯤꯕꯁꯦ ꯑꯩꯅ ꯈꯟꯖꯕꯅꯤꯀꯣ ꯍꯥꯏꯁꯦ ꯑꯗꯨꯅ ꯃꯔꯝ ꯑꯣꯏꯔꯒ ꯑꯩ ꯌꯥꯔꯤꯉꯩꯗꯤ ꯀꯥꯂꯦꯟ ꯀꯧꯅꯥꯁꯦ ꯃꯣꯏꯅ কৌনাথারে ইসাম ফুকপ খোটপ লোনাম আমি ফ্রেন্ড সার্কল ফাইকাই ইচে লাইকাই ইমানবি ইমানবসে হেক থেব মেয়েবর খেয়ে তোজব খরচে সাপোর্টিভ মোয় পুন তৌমিনে কৌনাথারে হেনজু হাই হাই সিজন কোনরতারগে হেন থাকে খালে
1: লাইমিবাদ পুলিব মামসিন হেন পুকপিরপদি আবা নাই মামসে সরু হেন মাই পাকপ জার্নি মুখতে সঞ্জু আইরমসিদি আকব খরব সঞ্জুগ সানজনীদি মাম খাংনিবসু মাম আকব লোসলপি পুজাদুসে নাহা সঞ্জুগ থামিব ওফম খর থামো
0: হাইজনিবদে হুজকান নাহাবুদি হেন গ্যান তার কেন মোদ পেসা তানিব আগাই জেনারেশন উরখ্রিছে পয়সা তালগাই তোবদেব হোক আঙ্গে কমাই তোর ইন্ডিপেন্ডেন্ট ওই মসা মতন খর ওখান খান্ব মামদিবনে হাইজনিবদি সোশ্যাল মেডিয়াজে ফজনগি এখন আচৌব মাই পাকপ ওরপাই সে কৌনা আতোপ আতোপ অনলাইন প্লেটফর্ম সজনগ হেন মাই পাকপ মামে ইসা ইসান পামজরিব পানদমে সি ফে হাইতারগে এখন হোটব লেপ্তব নিহনদব আদমাইন কুইন কনব
1: চাইজনি সঞ্জু সঞ্জুকি চিল্লব কয়া কাইথপির নাসি আকাশবাণী ইম্ফ নাহর খুঁজল থমিগ উনবীদম থাকপ ফোদ সেরি তুমি লাগাদ পুঁসি হেন মাই পাপ ওই বিবাহ থাকছি
0: থাকছে।